0: ভাইয়ে থকা ভাও মা সরাই খুদ্রা গাড়ি সাদা শেক উৎপাদন লাই বেতন পালো গাড়ি এটা গাও এক উৎপাদন সহকারী খেতি শঙ্কাও না হাম্রো ভাগে লাগ মারি মেটি
1: সুন্দর।